মাস শনি বার দিন এ ঝিওটা জন্ম হয়েছি। আপনার জ্যোতিষ শাস্ত্র কথা অনুযায়ী এই লক্ষণের যদি ঝিওটি জন্ম হুয়ে সে আজ্ঞা উয়াশি হয়ে যায়। জ্যোতিষ মহাশয় কলে ঝিওটি তোমার উয়াশি লক্ষণের জন্ম হয়েছি। এতিকি কই জ্যোতিষ মানে বিশারদ মানে বিদায় মাগিলে। এনে পণ্ডিতে হেলা কোন ঝিও উয়াশি আস্তে আস্তে ক্রমান্বয়ে বড়ি বড়ি চালিলা। কুমার সম্ভব কাব্য লেখিলে শেক্সপিয়র অফ ইন্ডিয়া ভারতর শেক্সপিয়র মহাকবি কবিগুরু কালিদাস। দিনে দিনে সা পরিবর্ধমান লবধ।

ঝিও যেত দশ বর্ষর ঊর্ধ্ব হেলা এনে হেলা কোণ আপনার শাস্ত্র প্রমাণ করে অষ্টাবর্ষে ভবেত গৌরী নববর্ষে চৌরোহিণী দশ বর্ষে ভবেত কন্যা তত ঊর্ধ্ব রজস্থলা। এই কথা কু চিন্তা করি গুরু আজ্ঞা গুরু গৃহরু বিদায় হয়ে আসিলা ঝিও মাসি পিতৃগৃহরে পৌঁছি গলা চিন্তারে পড়িগলে তেনে আজ্ঞা ব্রাহ্মণ বিষ্ণু শর্মা আরে এড়ে ছোটিয়া ঝিওটিয়ে থিলা ঝিওটিকে পরগতি করাইবা প্রত্যেক বাপ মাঙ্কর দায়িত্ব। এই কথা কু চিন্তা করি ব্রাহ্মণ বিষ্ণু শর্মা আজ্ঞা